ঝুমুর গীত শুনিবে দিন 12টায়, সন্ধ্যা 6টায় ভক্তি গীত। সুগম সঙ্গীত সন্ধ্যা 6:15, সন্ধ্যা 6:30 সূচনা ও সংবাদ। আদিবাসী সঙ্গীত ক্রমে আজ রাতে 7টায় সাঁওতালি গীত। চাষী ভাই মানক পাই কার্যক্রম চাষবাস আজ এথরে রয়েছে। শ্রোতা বন্ধু মানক চিঠিপত্রকু নেই কার্যক্রম আমকু কুহন্তু রাতি 7:30। প্রচার করিবু হিন্দি কথাচিত্রর গীত রাতে 8টায়। রাতে 8:30 আজ শুনিবে আলোচনা বারিপদা রথযাত্রা, আলোচিকা ডক্টর পুষ্পারাণী পাত্র। গীত অতীত 8:40।

0: हेलो।
1: सर नमस्कार,
0: नमस्कार।
1: मैं पुरेन्द्र सिंह कहती चाणक्य वाला।
0: अच्छा पुरेन्द्र भाई केमिति अछन्ते?
1: सर मु भलो अछि, आपण केमिति अछन्ते?
0: मु मध्ये भल अछि। आपणकर एबे कोन सब चालिछि?
1: सर वर्तमान तला पकै दै छी, छोट छोट अछि।
0: अच्छा तला केते दिन पकैलेनि आपण?
1: सर 4-5 दिन लागि जइबो।
0: अच्छा तबे छोट छोट अछि, मने
1: आज्ञा
0: से जो गजा करके पकै थिले तला,
1: आज्ञा
0: जेतु वर्षा ठीक भाव रे होउछि, प्राय पानी मध्ये लागि जाइथिबो,
1: आज्ञा।
0: तबे फल करुछन्ति ना नाही?
1: ना सर होइनि, से जेतेबेले धान रोइ पास तेल हो करबा।
0: বর্তমান যদি হল ধরা যাও করে দিয়া যাব, তবে কোন ধান রোইবা পে অসুবিধা হবো?
1: না স্যার মাটি গুড়ে টান হয়ে যাবে সেগুলো তো।
0: আচ্ছা সেতু পুনি মাটি টান হয়ে যাব, পুনি হল করিয়া পাই পড়িবো নেকি? মাটিটা বসি যাব, বর্ষা যেহেতু হচ্ছে। আচ্ছা পুরেন্দ্র ভাই, তবে কুহন্তু নিশ্চিত ভাবে আপনার তলি বড়িলা মানে আপন তো ধরা যাও সেতবেলে বর্ষা কমে যাব, তবে কেমতি হল করিবে?
1: বর্ষা কমে গেলে তো হল করিয়ে বলি, বর্ষা নিয়ে দরকার আউ।
0: তার বিকল্প কিছু থাই পারে, যেমতি কি কেনাল পানি?
1: হ্যাঁ কেনাল পানি আমার বালতি কেনাল আছে,
0: উপরমুণ্ডরে বর্ষা মধ্যে হয়েছে নাই কি?
1: হ্যাঁ এইটি বর্ষা।
0: আচ্ছা কুহন্তু তবে পুরেন্দ্র ভাই, কোন শুনেবা হলো বর্ষা কার্যক্রম রু?
1: আজি শুনিবার আগরে অছি বড়িয়া ভাই,
0: সুভদ্রা কান্দনা রে নাকি? এই গীতটি কাহাকে উৎসর্গ করিয়া পাই চাহান্তি? সুভদ্রা কান্দনা রে
1: আপনাদের আকাশবাণী বারিপুর শুনেছিলাম, সমস্ত ভাই ও বোনী মান রাসামল সিং, মহেন্দ্র সিং, রঞ্জিত নায়ক, দীনবন্ধু নায়ক, প্রশান্ত নায়ক, এতকি।
0: ঠিক আছে তবে আপনার পছন্দর গীত আমি শুনেছু পুরেন্দ্র ভাই, ধন্যবাদ।
1: আজ্ঞা নমস্কার।
0: নমস্কার।

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠেবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিজ্জা পার্টি। চল তো কার্ড পিন দে।
2: মো কার্ডর ডিটেলস মু নিজে হি ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
1: বাই গার্লস, কোয়াড়ে যাওছু, শুনি পারলুনি, নো শেয়ারিং।
2: আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

গলাশপ্রসাদ হাঁসদা এবং তাঁকর সাথী মানে গাইথিবা গীত শুণুচ্ছন্তি। সাথী মানে হেলে লক্ষ্মণ টুডু, শ্যামু বেসরা, দুর্গা বেসরা, রাগিরাম হাঁসদা, কিশোর হাঁসদা, মেরি রঞ্জিতা হেমব্রম, কর্মীমলি মার্ডি, মঙ্গলরাম হাঁসদা এবং হরেকৃষ্ণ টুডু।

0: sâmbătă.
1: A câți bani? সম্বাদ পড়ছন্তি প্রজ্ঞা পরিমিতা জেনা। পশ্চিমবঙ্গে বিশ্বর সর্ববৃহৎ দহি উৎপাদন কেন্দ্রর শিলান্যাস সহ অন্যান্য প্রকল্পর উদ্ঘাটন কলে স্বরাষ্ট্রমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং জাঞ্জিপুরর রাষ্ট্রপতিঙ্ক মধ্যে নূয়াদিল্লীরে আলোচনা, আসন্তকালিঠারু আরম্ভ হব সংসদর মৌসুমী অধিবেশন, জম্মু কাশ্মীর বন্যার 11 জনক মৃত্যু, প্রভাবিতঙ্কু তুরন্ত সহায়তা যোগাই দেওয়া পাইঁ উপরাজ্যপালঙ্ক নির্দেশ এবং ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার টাইটল হাসল পাইঁ আজি আর্জেন্টিনা ও স্পেন মধ্যে খেলা যাব ফাইনাল ম্যাচ। দেশের স্বাধীনতা আন্দোলন, ধার্মিক এবং সাহিত্য আদি বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বৃহৎ অবদান রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কহিছন্তি। ভারতীয় জনতা পার্টি পুনি থরে পশ্চিমবঙ্গকে আহুরি বিকাশ দিগরে আগেই নেব বলে সে দৃঢ়োক্তি প্রকাশ করেছন্তি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ গস্ত করে এহা কহিছন্তি। শ্রী শাহ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঙ্ক্রেলঠারে অমূল বেঙ্গল ডায়েরি দহি প্রস্তুত কারখানার আভাসী মাধ্যমে শিলান্যাস করেছন্তি। এহা হেউছি বিশ্বর সর্ববৃহৎ দহি উৎপাদন কেন্দ্র। শ্রী শাহ কহিছন্তি সমবায় সামগ্রী ক্রয় করে জনসাধারণ কৃষকমানঙ্ক সশক্ত করিবা দিগরে সহযোগ করিবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় কেন্দ্রগুলিকে শ্রী শাহ প্রমাণপত্র বণ্টন করেছিলেন। সে মধ্যে 9টি জেলার 1400 মেট্রিক টন ক্ষমতা বিশিষ্ট 14টি গোদাম গৃহক আভাসী মাধ্যমে শিলান্যাস করেছিলেন। সেইপরি কুচবিহার এবং দক্ষিণ 24 পরগণা জেলার 100 মেট্রিক টন ক্ষমতা বিশিষ্ট 2টি গোদাম গৃহ মধ্যে উদ্ঘাটন করেছিলেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা অধীনে এইসব কার্য হাতকু নিয়াযাইছে। মন্ত্রীঙ্ক দ্বারা সমবায় পোর্টালর মধ্যে শুভারম্ভ করাযাইছে। পশ্চিমবঙ্গে ক্যাব ড্রাইভরমানঙ্কু সশক্ত করিবা লক্ষ্যে সমবায় ভারত ট্যাক্সি যোজনা কার্যকরী করিবা পাই কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারঙ্ক মধ্যে এক বুঝামণাপত্র স্বাক্ষরিত হইতেবা সে সূচনা দেইছন্তি। শ্রী শাহঙ্ক অধ্যক্ষতায় আজি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমীক্ষা করাযাইতিলা। এথিরে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বরিষ্ঠ অধিকারীমানে যোগ দেইতিলে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকু আজি নূয়াদিল্লীরে জাঞ্জিপুর রাষ্ট্রপতি ডক্টর হুসেন আল্লি মুইনি ভেটি সাক্ষাৎ আলোচনা করিছন্তি। বৈঠক কালে উভয় ভারত তাঞ্জানিয়া সম্পর্ককে ত্বরান্বিত করা আলোচনা হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে দৃঢ়ীভূত করা লাগি উভয় কথাবার্তা করেছিল। উপরাষ্ট্রপতি সামাজিক গণমাধ্যমে পোস্ট করে কহিছন্তি ভারত তাঞ্জানিয়া ভাগিদারিতা দৃঢ়ীভূত করা নেই উভয় পক্ষঙ্ক মধ্যে আলোচনা হয়েছিল। উভয় সামুদ্রিক সহযোগ, সাংস্কৃতিক এবং জনসম্পর্ককে ত্বরান্বিত করা লাগি পদক্ষেপ নেওয়া উপরে গুরুত্ব প্রদান করেছিল। সেইপরি বাণিজ্য, পুঞ্জিনিবেশ, পর্যটন, নীল অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তিবিদ্যা আদি ক্ষেত্রে সহযোগ সুদৃঢ় করা সম্পর্কে উভয় আলোচনা করেছিল বলে শ্রী রাধাকৃষ্ণন প্রকাশ করেছিলেন। সংসদর মৌসুমী অধিবেশন আসন্তকালিঠারু আরম্ভ হেউছি। এহা আসন্তা মাস 13 তারিখ পর্যন্ত চালিব। অধিবেশন কালে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধেয়ক উপরে আলোচনা হওয়া সহ গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অধিবেশন পূর্বরু সরকারঙ্ক পক্ষরু আজি সংসদ ভবন পরিসরে সর্বদলীয় বৈঠক আহ্বান করাযাইথিলা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ অধ্যক্ষতায় অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকরে সংসদীয় ব্যাপার মন্ত্রী কিরণ রিজিজু, রাজ্যসভা সদস্য জগত প্রসাদ নড্ডা, সংসদীয় ব্যাপার রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, ডক্টর এল মুরগান প্রমুখ যোগ দিয়েছিলেন। সেইপরি আপনা দলর নেতা অনুপ্রিয়া পটেল, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লভু শ্রীকৃষ্ণ, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টি নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝিঙ্ক সমেত 40টি ভিন্ন রাজনৈতিক দলর 50রু ঊর্ধ্ব নেতা বৈঠকরে অংশগ্রহণ করেছিল। বৈঠক আরম্ভে বিরোধী দল পক্ষরু এনসিপিআই নেতাঙ্ক অংশগ্রহণ নেই বৈঠক বর্জন করেছিল। পরে বিরোধী দল নেতামানে বৈঠকরে যোগ দিয়েছিলেন। বৈঠক পরে গণমাধ্যমকে সূচনা দিয়ে শ্রী কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলক সংসদর সুপরিচালনা সহযোগ কামনা করেছিলেন। এক সুস্থ গণতন্ত্র বিশৃঙ্খলা পরিবর্তে অর্থপূর্ণ আলোচনার আবশ্যকতা রয়েছে বলে সে কহিছিলেন।
2: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेता

0: মানে সিনিয়র উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষা রসিলাই মেসিন, টুলু উষা কমেন্ট গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল মনোব্লক আউ হন্ডা কোম্পানির জেনারেটর পম্প সেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিনি পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেটে সবু রকম সুবিধা মিলুচি।
1: কেটে মিলুচি হতে সুবিধা
2: জানিন কি হো বারিপদার অতি পরিচিত দোকান পরা
3: ঠিকনা হচ্ছে মেসার্স বাবুলাল অগরওয়াল মেইন ট্রাফিক স্কোয়ার তিনিকুনিয়া ছক বারিপদা।
1: তাহলে যা না কি কৌ
2: চালো।

কার্যক্রমের পরবর্তী গীতটি শুনেছ জোড়ি নম্বর ওয়ান কথাচিত্রর, কণ্ঠদান করেছেন অভিজিৎ এবং সুনিধি চৌহান।

0: মোর শত চেষ্টা পরে বি জগন্নাথ শসেই পারিল নাই। তুমি তার নাভিকু আনি পুনি জাই দেইছ।
1: তুমি ভুল করুছ কলা পাহাড়, যাহা কথা তুমি কহুছ সে ছেলে প্রথম রামচন্দ্র দেব। পাউঁশ ভিতর ব্রহ্ম উদ্ধার করি সে পুনি থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিল, কিন্তু মু যে দ্বিতীয় রামচন্দ্র দেব।
0: না না, তোমার কিছু নাম নাই। অসহায় জগন্নাথকে রক্ষা করিয়া পাই বিভিন্ন নামে তুমি মো সাঙ্গে লড়িছ। রামচন্দ্র দেব পরে পুরুষোত্তম দেব, আউ তাপরে মুকুন্দ দেব, মুকুন্দ দেব পরে দিব্য সিংহ দেব, আউ সেই দিব্য সিংহ দেব পরে তুমি, তুমি দ্বিতীয় রামচন্দ্র দেব।
1: কে কে তুমি?
0: বর্তমান বারবাটি কিল্লার নায়েব নবাব মু তকি খা।
1: তকি খা তুমি?
0: যেতেবেলে তুমি রামচন্দ্র সেতেবেলে মু তকি খা। অন্ধবিশ্বাস প্রতীক সে জগন্নাথ কু ধ্বংস করিয়া পাই বিভিন্ন রূপ মোর, কেতেবেলে মু কলা পাহাড় তো কেতেবেলে মকরাম খা। তুমি জগন্নাথ রক্ষক আর মু সেই কাঠ কণ্ঠের ধ্বংসকারী, পারিব না, পারিব না। তুমি মু নিশ্চয় তার খোঁজ নেবি, মু তাকে শেষ করে দেবি।
1: তা পূর্বর তুমি শেষ হইব তকি খা, কালর কবল তুমি বর্তি পারিব না।
2: রানী রানী রানী,
3: গজপতি উত্তেজিত কাহিকি?
1: তকি খাঁর শৈন দৃষ্টি আজি জগন্নাথঙ্ক উপরে পড়িছি, চিন্তার কূল কিনারা কিছি মু পাউনি।
3: সারা বিশ্বর চিন্তারে ঘারি হয়ে যে মহা নিশ্চিন্ত সেই জগন্নাথঙ্ক পাই পুনি গজপতিঙ্কর চিন্তা।
1: কুহরাণী, তেবে মোর কর্তব্য কন? চকারোলার সম্মান পাই মু সংগ্রাম করিবি, না দারুভূত মুরারী হয়ে দারু ব্রহ্মঙ্ক নির্যাতনা সচক্ষুরে বসি দেখুথিবি? এ পিণ্ডরে প্রাণ থাউ থাউ এতে বড় অপরাধ মু কোন করিপারিবি রাণী?
3: নিজকু নিজে সে রক্ষা করবে গজপতি, সামান্য মানিষ বা তাঙ্কু কি সুরক্ষা দেব?
1: বুঝুছি প্রভু মোর সর্বশক্তিমান বিশ্ব ব্রহ্মাণ্ডর কর্তা, কিন্তু সন্তান পাখে পিতা কেতে দুর্বল তা কেবে অনুভব করিছ রাণী? পুত্র স্নেহ কাঙ্গাল পিতা অকাতরে পুত্র পাই সমস্ত দুঃখ জানি জানি সহ্য করি নিয়ে। কুহরাণী, প্রত্যাশাহীন এতে বড় ভল পাইবার পরম সত্তাকে সুরক্ষা দিয়ে নপারে মু কোন নিঃস্ব হয়েযিবি রাণী, কৃতজ্ঞ হয়েযিবি।
3: প্রবল মোগল বিরুদ্ধে ঠিয়া হয়ে আপনার নিজের আউ নিজ বংশধরঙ্কর সর্বনাশ করতু না মহারাজ।
1: সর্বব্যাপী পাই যদি মোর সর্বনাশ হুয়ে তেবে তাহাই হব মো জীবনর শ্রেষ্ঠ জয় মাল্য।
3: এসবু গোটাই খিয়াল।
1: কোন কহুছ মহাদেবী?
3: মু কিন্তু আপনার খেয়ালর খেলনা হেবি নাই গজপতি। পুত্র ভাগীরথী সহ মু পিত্রালয়ের আশ্রয় নেবি।
1: পাটরাণী কলাবতী ও তার সন্তান ভি তুমি মধ্যে মতো ত্যাগ করিব?
3: হ্যাঁ, তা ছড়া আউ অন্য উপায় না। জগন্নাথঙ্ক নামরে আপন জুয়া খেলুছন্তি।
1: ঠিক কইছ, জগন্নাথঙ্ক পাই জুয়া। যদি বুড়িবি তাঙ্কু নেই, যদি তরিবি তাঙ্কু আশ্রয় করি।
3: মতে তাহলে বিদায় দিয়ন্তু।
1: তুমি বি বিদায় নিয়েছিব? ঠিক আছে, গৃহলক্ষ্মী রাজলক্ষ্মী সমস্তে জানতু তুমি মতে আবরি রখ প্রভু, তুমি যে মোর সর্বস্ব প্রভু, তুমি যে মোর সর্বস্ব।
4: গজপতিঙ্কর জয় হেউ।
1: রাজগুরু আপন
4: গজপতিঙ্ক পাই সুসংবাদ আউ দুঃসংবাদ উভয় আনিছি।
1: কুহন্তু রাজগুরু মহাশয়।
4: প্রভুঙ্কু শ্রীমন্দিররু পহুণ্ডি করি গুপ্তদ্বার বাটে অপসারণ করা সরিছি, চাপ চড়ি প্রভু বর্তমান চিলিকা অভিমুখরে।
1: ধন্য রাজগুরু, রামচন্দ্র দুর্দিনরে আপন হি মোর প্রধান অবলম্বন। প্রভু মোর জবনর দৃষ্টির অন্তরালকু যাইছন্তি, এহা নিশ্চিত ভাবরে সুসংবাদ।
4: আউ দুঃসংবাদ হেলা নবাব বাহিনী ক্ষিপ্রগতিরে পিপিলি পর্যন্ত আগুসার হেলেনি। বক্সি বিশ্বাসঘাতকতা করিবারু মুরাদ খাঁকু সেনাপতি হওয়া পাই মু প্রস্তাব দেউছি।
1: লোধু মিয়াকু মোর দেওয়ান করিছিলা তকি খাঁ, পেশকিস নদেবারু সে লোধুকু ফেরেই নেইছি। বিশ্বাসঘাতক বক্সি জাগারে মুরাদ খাঁ হব সেনাপতি?
4: গজপতি, খোর্ধার বহু পুরুষর বাসী

0: চাই দি।
1: এপুড়ি কি পরীক্ষা প্রভু, ভাগ্যর এ কি বিড়ম্বনা! অভিনয় বলে যা ভাবিলে তাহলে সত্য হওয়া যাচ্ছে।
0: হ্যাঁ, কোণ স্থির কলে জানা,
1: তুমি এই কোণ কল লোধুমিয়া
0: কাই কোণ হেলা হুজুর?
1: কাই কি তুমি তাকে আনিল? পরিত্যক্ত অবহেলিত রামচন্দ্র জীবনকে পল্লবিত কল কাই, তার ভিতরের শূন্যতাকে ভরি দেবার এপরি ব্যবস্থা কল কাই? এ তোমার যোজনা না ষড়যন্ত্র, দোস্তি না বেইমানি?
0: হজুর উত্তেজিত,
1: উত্তেজিত উত্তপ্ত না উন্মাদিত মু নিজে বুঝি পারুনি। কহিছিলি মু ছলনা করিবি, মু অভিনয় করিবি, কিন্তু এ কোন হলা? এই নারীর আবির্ভাবে সবু যেপরি বদলি যাইছি, হাফিজ কাদর মো পাই গোটে আবরণ নহে, এহা যেপরি মোর সত্তা। এই মহিয়সী স্নেহময়ীর স্পর্শ পাইবা পাই মু যেমিতি জহন্নমুখ যা পাই প্রস্তুত হয়ে যাচ্ছি, মিছি মিছিকা নকলি মুসলমানরু মু যেপরি সচ্চা মুসলমান বনি যাচ্ছি। হে তুমি কোন কল দোস্ত, হে তুমি কোন কল, হে তুমি

0: এতে নিচ সে গজপতি হয়ে ছাড়া জীবন পাই যে নিজের ধর্ম দিয়ে
1: তুমি ধৈর্য ধর মা, যে পরিস্থিতি বাবা মুসলমান হওয়া বাধ্য করাগলা তা তো তুমি জানো
0: না। মু কিছু জানে না, সব প্রচার সব মন গড়া কথা।
1: মা, জগন্নাথঙ্ক পাই গজপতি অভিনয় করিগলে সেতরে তুমি এত বিচলিত হয়ে পড়ছ কাহিকি?
0: বোধ দেবা পাই আউ চেষ্টা কর না কুমার, জাতি থরে গলে আউ ফেরে না, সেমলে ছ সে বি ধর্মী।
1: মা,
0: হ্যাঁ সেদিন মো মনা ন মানি সামান্য খজনা পাই সে মোগলর বিরুদ্ধাচরণ কলে, কিন্তু শেষে সেই মোগলর শরণ পশি মুসলমান হলে। ছি ছি ছি ছি, মু কোন জনে মুসলমান স্ত্রী জনে জাতি হরা পতিতর পত্নী হবা অপেক্ষা মৃত্যু হই শেষ কর।
1: মা, বাবাঙ্কু ভুল পছি বড় মা অন্য ভাই মানে রাজ্য ছাড়িলে, শেষে আমি বি সেয়া কলে। তোষ নদী আমি কোন বাবাঙ্কু চিনিবাকু চেষ্টা করি নতন্তে?
0: খোর্ধা প্রাসাদ ছাড়িবা পরে ঘুমুসারে আশ্রয় নবা ছাড়া অন্য উপায় কোন থিলা পুত্র? তো পিতা মহ দিব্যসিংহ দেব ধনঞ্জয় ভঞ্জঙ্ক আত্মীয় থিলে, সেইথিপাই সিনা ঘন ভঞ্জ আমাকু আশ্রয় দেলে।
1: ভঞ্জ বংশ সহ আমার সম্পর্ক পাই মু গৌরবান্বিত, খোর্ধা ছাড়ি ঘুমুসারে আশ্রয় নেওয়া আম পক্ষে পরম সৌভাগ্য। ভঞ্জ ভূমিরে রহি ভঞ্জ সঙ্গীত শ্রবণ করি মো জীবন ধন্য হয়েছি। ঘুমুসর তিলক উপেন্দ্র ভঞ্জক সাক্ষাৎ পাইলে সবু সার্থক হইথান্ত মা। ঘন ভঞ্জঙ্কঠার শুণিলি অভিমানে সে আউ ঘুমুসর ফেরু নাহান্তি, ফেরি আসি ঘন ভঞ্জঙ্কঠার ঘুমুসর রাজগাদি নেবাকু মধ্যে সে নারাজ।
0: ও, তুমি কোন চাহ সেই উপেন্দ্র ভঞ্জঙ্ক ভি গাদি ত্যাগ করিবা পাই? তোমাকু সিংহাসন দেবার সমস্ত আয়োজন লাগি ঘুমুসর ছাড়ি পুরীর পালিসাই উয়াসকু আসিলি, তুমি কিন্তু ভুলি না ভঞ্জভূমিকু আউ উপেন্দ্র ভঞ্জঙ্কু। জাতি হেরা হই তোমার বাবা গজপতি বংশর সমস্ত অধিকার হরাই বসিছন্তি, এই তো তোমাই সুবর্ণ সুযোগ কুমার।
1: মা, গজপতি প্রতি কোণ তোমার মন বদলিব
0: না? সে বিধর্মী
1: না
0: পতিত
1: না, সে তা নুহতি চবনর সুনদৃষ্টি জগন্নাথ বঞ্চাই মহারাজা যা করছেন সেপাই মু নিজকে ধন্য মনে করুচি।
0: চুপ কর,
1: বাবাঙ্কর ত্যাগ পাই মোর যদি কিছু ক্ষতি হুয়ে তাহলে মু দুঃখ করিবেনি মা।
0: কিন্তু কুমার, তোমার সবু সমর্থন সত্ত্বে বি গজপতি পুরী মন্দিরে প্রবেশ করে পারু না
1: মা,
0: তেণু বর্তমান তোমার কর্তব্য জগন্নাথঙ্কু গজপতিঙ্ক কবলর মুকুলেই আনিবা। শ্রীমন্দিরর সেবায়ত মানে তোমারি হাতে জগন্নাথঙ্কর সেবা কার্য হেউ বলে ইচ্ছা করতে, তাঁকর এই সদিচ্ছা হি হব তোমার গজপতি হবার প্রধান সহায়ক।
1: তাহলে আমার স্বার্থ সাধন পাই জগন্নাথ হবে প্রধান অস্ত্র, আমার স্বার্থ যজ্ঞরে গজপতি হবে প্রথম আহুতি।
0: তুমি চুপ কর কুমার, তুমি যদি মোর অবাধ্য হো তেবে খোর্ধা সিংহাসন পাইবে পটিয়া রাজা পদ্মনাভ দেব।
1: পদ্মনাভ দেব?
0: হ্যাঁ, বক্সি মো পাখকু খবর পঠাইছন্তি, তুমি রাজি নহলে পদ্মনাভ দেব গাদি পাইবে। সে মুকুন্দদেবঙ্ক বংশধর, সেমানঙ্ক দাবিকু উপেক্ষা করি মানসিং তোমার বংশধর রাজাঙ্কু গজপতি বলি স্বীকার করিথিলে, পটিয়া রাজা যবনর ভক্ত, যবন চাহে পদ্মনাভ দেব সিংহাসন পাঁতু, কিন্তু তুমি সিংহাসন পাও বলি বক্সি ইচ্ছা করতে।
1: বক্সির কথা কোণ ভুলি গলে মা, এই এই বেণুধর বক্সি পিতৃব্য গোপীনাথ দেবঙ্ক হত্যা করে বাবাঙ্ক সহিত বিশ্বাসঘাতকতা করে এই বক্সি, আজ সেই বক্সি নিজের কার্য হাসল পাই মতে ব্যবহার করে যদি শেষ করে দিওতি তাহলে সেদিন বোধহয় তোমার ব্রত উচ্চাপিত হব।
2: সে সুযোগ মু বক্সিকু দেবি নাহি কুমার।
1: বাবা,
0: আপন
2: মু বক্সিকু হত্যা করেছি।
0: আপন আপন বক্সিকু হত্যা করেছেন?
2: হত্যা নহে রানী, বলি, বলি বিনা ভৈরবী জাগ্রত হবে কিপরি?
0: ভৈরবীঙ্কু বলি দেবা পাই সাহস করি পারুছন্তি আপন? আপনক দ্বারা পূজিত হবে জননী বিমলা।
1: মা, তুমি কোন কহুছ?
0: চুপ কর,
1: বাবাঙ্কর অধিকার রয়েছে সবু দুঃখ দুর্দিন ভিতরে মধ্যে দীনবন্ধুঙ্কর সম্মান মহত্ব পাই সে অবিরাম সংগ্রাম করিপারিবে, জাতি ধর্ম নীতি প্রতি যে বিশ্বাসঘাতকতা করিব

0: ভগবান হো, মোর কিছু যায় আছে না। মো পাই তুমি সেই নারী মমতার স্পর্শরে যে পুরুষকু নর্করু টানি আনে, তুমি তুমি মোর প্রকৃত সহধর্মিণী।
1: প্রভু ইয়া খুদা জগন্নাথ

সেই বাইশি পাহাচ এবে বি অছি পরম ভক্ত রামচন্দ্র দেবর সেই অশ্রুড় কাহাণীর মোক সাক্ষী হই এবং রহিথিব যুগ যুগ পাই যুগ যুগ পাই যুগ যুগ পাই।